ঠেহার মোহিনী। দেখ চন্দ্রমা আধা হ্যায় রাত আধি হ্যায় কহীন তেরি মেরি বাত ভি।